জনতা কে বরিষ্ঠ ব্যক্তিগত প্রতিনিধিত্বকে তিনি বাহাদুর বরুণ এস বিশ কলেজ বাহাদুর বরুণ স্পেক্টর ডিস্টিংস পুরস্কার প্রদান করা হয়েছে। বরিষ্ঠ সংস্কৃতি কর্মী সূর্যলোক বাহাদুর বরুণ কসমেটনা স্থাপিত লোক বাহাদুর বরুণ স্পেক্ট প্রতিষ্ঠান শুক্রবার পুকুরানে আয়োজন করে বার স্পেক্ট দিবস সমারোহে বেশিসার নগরপালিকা পাঁচ মাইল মাঠে তিন বাহাদুর রায় নগদ একাউন্ন হাজার রুপিয়া সহ সম্মান করে প্রতিষ্ঠান অধ্যক্ষ এবং গণ্ডকী প্রদেশ সেবা সদস্য তথা পূর্ব মন্ত্রী দেব বাহাদুর বরুণ শ্যাম সূর্যলোক বাহাদুর কে ধর্মপাত্র শুকেশ্বর সিং বরুণ তথা পরিবার সদস্য লগাত্র ফেটে ভাঙ্গা দোসলার সম্মান পত্র প্রদান করে চার দশক ভাগ লামো সময়দেখি গীত সঙ্গীত ক্ষেত্রের সক্রিয় গণ বাহাদুর বিশেষভাবে গুরু গীত সঙ্গীতকে বিকাশ সংরক্ষণ প্রবর্ধন বড় প্রভাব আনবাক উহাঁকা সৃজনা গুরু সমুদায়কে ভাষা সংস্কৃতি পরম্পরা ও মানব জীবনশৈলী নয়া পুস্তকসম্ম পুরাণ মহত্বপূর্ণ ভূমিকা খেলে প্রতিষ্ঠানীয় জনাক সূর্যলোক বাহাদুর বরুণ শিক্ষা পত্রকারিতা গীত সঙ্গীত তথা গুরু চলচ্চিত্র ক্ষেত্রের মহত্বপূর্ণ উদ্যোগ পুরাণ ভাগ উহাঁ তাম সংসার পত্রিকা স্থাপনা তথা সম্পাদন করিতে সাথে গুরু চলচ্চিত্র নির্মাণ তথা নির্দেশনার উহাঁকে স্মরণ করতে প্রতিষ্ঠানের হরেক বর্ষ ভগবান দাস কবি স্মৃতি দিবস আয়োজন করে বিভিন্ন ক্ষেত্রের উদ্যোগ পুরাণ শ্রেষ্ঠ তথা ব্যক্তিহীন সম্মান করতে আয়োজন করছে। ছোট ব্যাপারিক

0: দুঃখিয়া, কাইলে টাউকে দেখুনি, কাইলে পেট দেখুনি, কে দুঃখিয়া দুঃখিয়া জানি, এই বেলা পখালা লাগে হইরান হইলে কাজ জানি হলা কে করি কে নগর্নি, কইলেই বিরামি ভার কেই মেলো মেসে পাই।
1: বুয়া ক্রিপ নগর্নোস ঝাপ্তাই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম, এই বিশি সরকো সেরা চোখ দেখি কার কার জানে বাটো ছ নি তেই জাম বরু।
0: হুঞ্ছ বুয়ারি ল গই আলম সারে গারো।
1: সুভাষ মেডিকো ফার্মা বিশিসহর নগরপালিকা আট সেরা,
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ, সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুভাষ দনাই, সম্পর্ক মোবাইল নম্বর 9845664093।
3: এ মাস্টার সাহেব কতই নবাকো, একটা সল্লাহ গর্নু থিও এতা আইদিনুস ত।
4: ল ল আই বইনি কিন হলা?
3: শুনু না, এটা ফলামকো ট্রাস্ট হালে ঘর বনাউনি ভনেকো কাহা জানি হলা?
4: চিন্তা নগর না বইনি, ভর্খর মাত্রই তিম্রে আমরো সুবিধাকে লাই ভনের সেরা বাজারকো অমৃত দাইলে বেশকো ঝিম খোলামা নন্দ স্লাইস খোলনু ভয়েকো ছ। লই আজই যাও, মো পনি জস্তা বাপ লেউনু ছ।
3: আমরা সেবাহরু ইহা ফলামকো সবই প্রকারকো পাইপহরু, স্টিলকো পাইপ, রঙ্গিন জস্তা পাতা, ট্র্যাক্টর, গাড়িলাই আবশ্যক পর্নে চ্যানল, পাতা কম্পাউন্ড জালি, মেশিনবাট তৈয়ার পারিয়েকো গ্রাবিং জালি, কুকুরাকো জালি, ট্রাসহরু বনাউনু পরেমা অনুভবী কামদার সমেত উপলব্ধ করাইন্ছ।
2: প্রোপাইটার অমৃত শ্রেষ্ঠ, বেচিসহর নগরপালিকা আট, জিঙ্গিখোলা পুঞ্চোক, পুরানো মাইক্রো পার্কিং ভয়েকো ঠাউ, মোবাইল নম্বর 9856046257 র 9840067787।
5: শান্তি র বিকাশ কো লাগি হাম্রো আওয়াজ রেডিও চৌতারী 91.4 মেগাহার্জ।
6: ए दिदी, बजार तिर हतार हतार कहाँ जान लाग्नु भएको?
7: बुढा थोकी ब्रदर्स सप्लायर्स जाँदैछु नि, कुखुराको दाना सकियो।
6: त्यहाँ त ब्रोइलर कुखुरा, चल्ला, अन्डा र ताजा मासु पनि पाइन्छ रे।
7: हो नि, होलसेल र खुद्रा मूल्यमा पाइन्छ, होम डेलिभरी सेवा पनि छ।
6: ल त, म पनि त्यतै जाने भए।
8: बुढाथोकी ब्रदर्स सप्लायर सिउडीबारमा ब्रोइलर कुखुरा, दाना, चल्ला, अण्डा, ताजा मासु होलसेल तथा खुद्रा मूल्यमा पाइनुका साथै होम डेलिभरीको पनि सुविधा छ। बुढाथोकी ब्रदर्स सप्लायर सुन्दर बजार नगरपालिका 9 सिउडीबार लमजुङ, प्रोप्राइटर हरिकृष्ण बुढाथोकी।
9: सम्पर्क मोबाइल नम्बर 9855451141 र 9863252615।
10: नोट, हरेक दिन बिहान 6 बजेदेखि 7 बजेको समय भित्र सिउडी बारबाट बेसी सहरसम्म होम डेलिभरीको लागि गाडीको सुविधा पनि रहेको छ।
11: गुणस्तरीय उत्पादन, भरपर्दो सेवा, भरपर्दो सेवा।